0: ভাই হাও নই
1: হাও নেলিয়াং
0: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই

0: আমি হালো তস বে নাবিতি নে বলু দিয়ে উলু নি সের বল দিয়ে তাহেরি হ্যাঁ এমা পুন আকসার নে এমা বলু কাবাক আমি এনে বলে এমা বলু আরসা আরসা নে আসা ও মোম্বাই সের বলু সুলু হ্যাঁ ওই তাহলে মাই দিনে তস আবার হাল ফালি রেসে লুকনি বাইরো হাল ফালি রেসে লুকনি এতো আমি স্কুল হামুতুক সালাইটা বিজিনেস স্কুলার আমি হাল তস মুদা লরন লরন মুদা experience segundo hado hado bahira pano depois acontece tia be massacre né ba samba fatia sirma ataca be assalto e suku amine suku da valeu mane ambe suku ainda tá da ilha sene suku tata fatia sirma ataca e né ba ter malo ba passer fatia sirma tia fala ilara ba passer mai cara amine família sene balu lori আমি নিয়ে সুকুনে কলে নাইলি মাসালে ফ্যামিলি দিয়ে তোমার আর দিয়ে তোর ওলা কত তাও আও তাও হালাই সাই হুসি নেবা এই ওইটাই পারিস ওইটাই ত্রেস কে ওইটাই কত মানে হালে মাই দিয়ে দিলি আমি হেলে দিলি আমি ভাল তোষ হেরা এ ফাতে দানারং লোকাসা নে ফিন দু সিমানা আমি ভাল তোষ এনেবা হেনে বা মাকা হালতোস ক্লিয়র মাই বে লা কন্টিনিউ মাই বে হেনে সাং দুরসাং রে বে ক্লিয়র আজ বিতে দিনাং হিরা কান সানে হাউসে কন্টিনিউ হালতোস হেনে বা এই ডিপোইস ইহা 80 ই 90 দুই সাউ লিউতে বা ফিলিপিনা মোমেন্টো নে আন্ডোজ নভেম্বর কন্টেস ই মা বারা কা এ তাঙ্কার হন্ডে কোলেগা সে বালন বে ইনভলভ ক্লান্ডেস্টিন ইনক্লুডিং আমি নে লিডার ইডা Paris. Bagia depri ami halutos na fatihera fatihanesa aune responsabel da di momento nene tan conta babe kuda e wangi escola sera programa ne bolu children forest program
1: Antero Benedito explica oinsa status rai nebe uja hodi halu pratika tersering no kuda
0: aproveita ya corona virus nene ame halutos di tare toksai de maxia acontece futuro aune ida ne makara hato suba jovem sera atu dal ruma ita organiza demonstração, dal rumo organiza petição, conferências, boa cerne, dal rumo é babolo de Ancata, e tal contente ande, la produção é botida. Dia clio, é ma África de Ansane. E aí que não é que africano ser de Ansane. Dia clio, hal bot ki kuangida, halu dia, e depois, are, dal rumo, one bizino, ida bel tirtango, e halu, bel emana em rua, bel hal botida. Dal rumo, ita na rua tolu, hal bot ki kuangida, se resultado dia, né? নেবা করা আমি কক ইদা নে আউলা কই কলে পারাক বাদ নেবা আমি কক নে আলে সাং এক্সপেরিমেন্টেশন আপ্রোভেটা করোনা নে মাকা ইমেজ হালাই বা সুগার দে দেখলে সুগারে তস লারাং হো ও সারা ই আপ্রোভেটা এক্সারসিজিও পয়স সে কারি ক্লোরন রুমা মাকা নিয়ে প্রোডিউস রেজুল্টাট রুমা মাকা ইতা কলে
1: ও ভিনটেজ নে মাক ইনফরমেশন বালোরং ওহিং হুসি স্টুডি সেন্ট্রাল কাম্পুং আলো দিলি Howard Siana Belo, Lore Kipa Nebe Serviço, Hato Obrigado Ain e Adeus.